নানক রচনা প্রভৃতি বহুবিধি অনুপ্রকারস্পদি কই কোট হয়ে পূজারি কই কোটাচার বিহারী কই কোট পীর্থবাসী কই কোট বন ব্রহ্মদাসী কই কোট বেদ কে স্রোত কই কোট তপিসর হোত কই কোটাত্ম ত্যন্তর কই কোট কবকা বিচার কই কোট নবতর নাম ত্যাব নানক করতে কান্ত ন পাব কই কোট ভয় মানে কই কোট অন্ধ জ্ঞান কই কোট কৃপণ কঠোর কই কোট অভিজ্ঞাতম নিকোর কই কোট পরদ্রব কুহির কই কোট পর দুঃখ ন কর কই কোট মায়া শ্রমায় কই কোট পরদেশ প্রমাহে জিজিত লাভ তিত তিলগ্ন নানক করতে কি জানে কর্তা রচনা কই কোট সে জাতি যোগী কই কোট রাজ রাস ভোগী কই কোট পঙ্কী সর্ব উপায় কই কোট পাথর বিরখন বিজায় কই কোট পৌন পানি বসন্তর কই কোট দেশ ভূমন্ডল কই কোট সশ্যের সুবর্ণ ক্ষেত্র কই কোট দেব দানিন্দ্র শির ছাত্র সগল সামগ্রী আপনি সুতার নানক জিস জিস ভাব তিস তিস নিস্তার কই কোট রাজ স্থাম সাতক কই কোট বেদ প্রাণ সিমরতর শাসত কই কোট কীরতন সমুন্দ কই কোট নানা প্রকার জন্ত কই কোট কে চর জীব কই কোট গিরি মেহর সুবর্ণ থিব কই কোট জগ কিনর বিসাচ কই কোট ভূত শুকর মির গাছ সব তে নির সব হু তে দূর নানক আপ অলিপ ত্রিয়া ভরপুর কই কোট পাতাল কেবাসী কই কোট নরসুর নিবাসী কই কোট জন্ম জীব মর কই কোট বোঝনি ফির কই কোট বৈঠতি খাহে কই কোট কালে থক পাহে কই কোট কিয় তনবন্ত কই কোট মায়া মে চিন্ত জহ জহ পাণ তত রাখে নানক সব কিছু প্রভু কা হাথ কই কোট ভয় বৈরাগী রাম নাম সংতন লাগী কই কোট প্রভু খো খো জন্ত আত্ম পার ব্রহ্ম হন্ত কই কোট দর্শন পে পে